0: ভাঙা জালো
1: ঝরলে
0: লাসো ফ্যাকুল্লা
2: জো
0: জো জো লপ্পা
3: নমস্কার শুভ প্রভাত সূচনা হাম্রাই ভাষামা সামুদায়িক রেডিও মারসাংদী 95 মেগাহার্জ কো আজকো নিয়মিত প্রসারণমা তপাইলাই হার্দিক স্বাগত ছ আশা ছ আজকো তপাইকো দিন শুভ রহনেছ